রয়েছে চেন্ডানা ইচ্ছা ইচ্ছাই গেছে কেছা মানে কাকমান হেন লিভ স্টুডিও গঞ্জে মৌসুমি মানে বলিম্ব থেন্তিরে গেছি হারিয়া কইছো লিভ স্টুডিও মেয়ে গোলো গা বেসা কইছি না হেন থাসে উইথ কে বাচুল বাগে গেন করুন সিনেমা নে উনি ছক তানে কগলে ইনচু টুন সোকো কগলে ইনচু টুন সোকো চু টুন সোকো মি নাফাস মি তেগেল চিনে চুলিয়াস মেলে ইনে কো মেম্বার অফ পার্লামেন্ট বা তিন রেট আগুনে গো চেয়ার পার্সন অফ এডুকেশন ইনে গোড়া নেবঙ্গে চেরে টেন কন্ডোইক জবরিয়ে তাপ কলেন চিন লাগনে কোকা গেমা গেলে মি স্কুল ফিস গেলে আউট অফ থেকে 31 কামা দেখছো ঠিক আছে শেখ মুটু তঙ্গ মি ঠিক আছে শেখ টিপ তে মঙ্গল হিরো ইউ দিয়ে শেখ টিপ তে মঙ্গল চে মি রো ইউ মন হলে তো স্নে নে গঞ্জে চি নে গসে আন ইমি টে নি অন আমি মাচে ইচু তু সোকো মে মাচে ইতিল দে গেতি নে কোন ইন স্কুল ফোজা মগোনি রাবি শেখ তারি চাই গসে মাচা দে দে শেখ তু দে মি চে গচু এন্ডে সে চা মুত কামা দাগো নে গিত পিক চে গচু তেন সোকো গো বিগে বিগ 11 গিত চোগা লাগো গাই গিত সাং তাগো মি টিকে শেখ 26 সাগো ইন গুনি গেং অলি কাগি মগোন কেলে চি নি তিলে টিকে টিট নে গোনি নে নেগোনিন সিলিংগি শেখ আতা নেগোনিন সিলিংগি শেখ সিলিংগি শেখ চমিউ সিলিংগি শেখ মারাবি শেখ কোনিন ফোচাই নেগি সিরা গানে তাবলা কোইতান মিশন নাম্বার আক স্কুল ইট কোগাই তার গালে গাম স্কুল ফিস ইমাজিন 30000 আউট অফ টিকেট শেখ 31 কামা রাইট টেল শেখ মুটু কি মাজে ইচু তু সোকো চিনে গসাই তাং গলে তুম গায়ো লিশেন সোকো ইতিলা কোয়তে স্কুল গতি গতি তিল গরা তে গাজি তগম মিলা কোয় স্কুল ইনাইলে বাস মেনু রু কি মাজে চিতান মিলা কোয় স্কুল বিকজ কি মাজে তেল সেবালা কোয়ত কাইনু টিক টুকুল মিশন নাম্বার আগে সির গি টগিন ফোচাই তেন ইয়ং গবতা স্কুল ইট কোগাই বিরে স্টার 448 আশ *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448# *448#